0: ক্রন্দনর লাকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্ক কৃপান ভীম রণভূমে দণিবে না।
1: আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শীর।